তোদের দুজা আলনা কই সাপিরা খেল আখাড়া দিও তোদের দুজা আলনা কই সাপিরা খেল আখাড়া দিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়াই তা তেরি বড়াই